আহরে মেঙ্গে বাপ্পায় ইউসুফ ফান আমেদু খালে ফান তুমাম্মেন নং ইতবার নুকরাব্বানি কিবে তোয় হামা কশরম তিমাম্মেন্নি একলে ফানং হেও এদে বয়কিময়।

থাইবই উফাকো খুড়ে হেদমাটকা তিমায়ক মাদমা একলে ফান ফনু বাসে হাম কশ্বরু তিমাম্মিং একলে ফান বলহটা রকা তেরকুরা হুসিমে।

এই শাফিয়া রোমিকে আলত বদল হুঁহিং দুয়স্বরু দেবী হুঁ একে গতিবেগিং আডুহা এক গণিক গজ্জ হ্যা দিউড়ুনু এমি হুঁগে খাস লাবাই

0: সামন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টজ, দিভেই এফএম।

0: মিখান্তাগে খাবার ফেতরেগেন দিমো রাষ্ট্রেগ আংহেনুগে বায়ক বনে ফুয়ে আল আজিজগে আংহেনু একামলেগ আলোকুজ্জাগে কিবেন নুবায়খান্তাক এদে নিয়ে হামাকাশরম একামলেগ হিবনি একুজ্জাগ লোবিম ফুরিফায় হামাকাশরম একামলেগ ওয়াকামাত্তিমাম্মেন দেখেনি বায়াম বেগম্বা ফুরেদুমেগে
1: দিবেহিএফএম দিবেহিন নায়কু নোমাদিহা একে মেগাহার্টস

ইহুসমান বালাপিয়া কংলে ওয়ার খাস কামে গওয়া কামে ইবাদে এ গেতরে গ বিহাম মিয়তি নুনিয়া আতিরমতি আলা ফে হলো গ নুনিহিয়া কোফে গে গ বিহে গেন হাদা মিসমিকং কোফান এনস মি বিহাং আরা গং হে মিহা এ বেনুগ মি গোয়ালানি আলকুন মেন এরুগা ফান্ডিতা ভের কামুগা ওয়ার গিনা কুরা কামে গওয়া কা ফুটর গেয়ালান বাইফার ফালং আলা ফালং কুরিগ গেয়ালান নুনি কাণ্ডুগা গেন আলা ফান ফালম গোস এ মি গে মুনাই নিকম ফুটর এ গেন আলাশে আলা ফা সালি সাবিলা বান্দেলাশে ಅದಿ ಹೆಮ್ಮ ಮಾವಹರ ಕಸ್ತೂರಿ ದುಮಾ ಅಳಗೆ ನಿಕನ್ ಸಾಧಲ್ ಕೇವಾದ ಬದಾಶೆ ಏತಾ

এই শাফিয়া রোমিকে আলত বদল হুহি দুয়াসফরু দেবি হুং একে গতি বেকিং আডুহা একক ওয়ানিক কজ্জা হ্যা দিওলুনু এমি হুংগে খাস সলাবাই